আলোন আলোন দো কার দিকে পু হেনো নিজ আচেঙ্কে হার লংবি পিন ইরুকে জু দে আলাম পানিংকে বে হেম্পি সকন নিংবেকে আ চাকান আরন কে কানাহান লেনাং তুনন হেম তুনকে বো কে আ দরসন বানন্দেকু মারসো বংলং কিন থাইকে যা